শুনিলে উপেন্দ্র কুমার মিশ্র এবং কুন্তী বেহেরাঙ্ক কণ্ঠর গীত রচনা করেছিলেন নরসিংহ মিশ্র। শ্রোতামানি শুণুচন্তি ভক্তি গীতর কার্যক্রম বন্দনা। আপনার ব্যবসায়ের উন্নতি আনিবা পাই আকাশবাণীর সহযোগ নিয়ন্তু। আকাশবাণী রাউরকেলা কেন্দ্রের বিজ্ঞাপন বুকিং পাই আজি হি যোগাযোগ করন্তু এই টেলিফোন নম্বর 7008248758। টেলিফোন নম্বরটি আউথরে কই রাখছু 7008248758। শ্রোতা মানে শুণুচন্তি ভক্তি গীতর কার্যক্রম বন্দনা। কার্যক্রমের এথর শুণিবা গৌরপট্টনায়ক রচনার। কণ্ঠশিল্পী সুপ্রভা কুমারী পাঢ়ী।

শ্রোতাবন্ধু সকাল আটটায় শুনেপারে সমাচার প্রভাত এবং পরে পরে মর্নিং নিউজ রিলে করে প্রচার করব আকাশবাণী দিল্লি সকাল আটটা বাজে তিরিশ মিনিটে সুগম সঙ্গীত কার্যক্রম শ্রোতা মানে শুনেপারে শিল্পী রহবে রতিকান্ত শতপথী এবং সেবারাণী মহাপাত্র সকাল আটটা বাজে পঁয়তাল্লিশ মিনিটে বণ পাহাড়ের গীত কার্যক্রমের সাদ্রি গীত পরিবেশন করেছেন অজমর সিং এবং সাথী মানে সকাল নটার বিবিধ ভারতী কার্যক্রম সকাল দশটার হ্যালো রাউরকেলা কার্যক্রম দিন বারোটা বাজে তিরিশ মিনিটে আকাশবাণী কটক কেন্দ্রর রিলে করে প্রচার করব কার্যক্রম এক ভারত শ্রেষ্ঠ ভারত রাতে সাতটা বাজে তিরিশ মিনিটে শুনেপারে আকাশবাণী কটক কেন্দ্রর বনানী কার্যক্রম শ্রোতাবন্ধু এই প্রচার হওয়ার কার্যক্রম সম্পর্কের কতটি সূচনা শ্রোতা মানে আমি শুণুচার আকাশবাণী রাউরকেলা কেন্দ্রর আমার কার্যক্রম প্রচার করা যাচ্ছে এফএম ব্যান্ডে শহে দুই দশমিক ছ মেগাহার্জ যোগে স্টুডিও ঘড়ি সময় বর্তমান সকাল আটটা হওয়ার যাচ্ছে আমার পরবর্তী কার্যক্রম সমাচার প্রভাত এবং পরে পরে মর্নিং নিউজ রিলে করে প্রচার করছি আকাশবাণী দিল্লি

0: প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন যোজনা, ই শ্রম কার্ড, লেবর কার্ড আবেদন, প্যান কার্ড, ফটো প্রিন্ট এবং জেরক্স পাই আজিহি যোগাযোগ করন্তু সাই ডিজিটাল জনসেবা কেন্দ্র কমন সার্ভিস সেন্টার। যোগাযোগ ঠিকানা সন্তোষ কুমার পতি, বটলি, প্লট নম্বর 25/368, মোবাইল নম্বর 9853342731। সাই ডিজিটাল জনসেবা কেন্দ্র কমন সার্ভিস সেন্টার।
1: শ্রোতাঙ্গ সুগম সঙ্গীত কার্যক্রমে এথর শুণবা রতিকান্ত শতপথি এবং সেবারাণী মহাপাত্র কণ্ঠর গীত রচনা করেছেন প্রফুল্ল কুমার ত্রিপাঠী।

0: প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন যোজনা, ই শ্রম কার্ড, লেবর কার্ড আবেদন, প্যান কার্ড, ফটো প্রিন্ট এবং জেরক্স পাই আজিহি যোগাযোগ করন্তু সাই ডিজিটাল জনসেবা কেন্দ্র কমন সার্ভিস সেন্টার। যোগাযোগ ঠিকানা সন্তোষ কুমার পতি, বটলি, প্লট নম্বর 25/368, মোবাইল নম্বর 9853342731। সাই ডিজিটাল জনসেবা কেন্দ্র কমন সার্ভিস সেন্টার।
1: যোগ এবং প্রাকৃতিক চিকিৎসা শরীরক সুস্থ রাখিবা এবং রোগ নিরাকরণ পাই এক প্রাকৃতিক ও স্থায়ী পদ্ধতি। এহা শারীরিক দুর্বলতা দূর করিবা সহিত মানসিক চাপ এবং হজম প্রক্রিয়ারে সুধার আনিথায়। তবে প্রাকৃতিক চিকিৎসা আপনান্তু, সুস্থ জীবন পাঁন্তু।

শ্রোতা বন্ধু, আজ সন্ধ্যা 6টা বাজি 10 মিনিট ও 6টা বাজি 30 মিনিটে শুনবে দেশভক্তি গীত, 7টা বাজি 25 মিনিটে জেলা হালচাল রে ঢেঙ্কানাল জেলার খবর জাঁপারে, 7টা বাজি 30 মিনিটে বনানী রিলে করে প্রসার করব আকাশবাণী কটক কেন্দ্র, রাতে 8টায় সিনে সঙ্গীতে হিন্দি চলচ্চিত্রর গীত শুণবে, 9টা বাজি 15 মিনিটে বিবিধ ভারতী কার্যক্রম, রাতে 10টায় গীত ও গজল। এথিরে শুনিপারিবে বিভিন্ন কণ্ঠশিল্পী কণ্ঠরে কেতোটি মনছুয়া গজল, 10টা বাজি 30 মিনিটে লোকগীতরে পালা পরিবেশন করিবে প্রফুল্ল কুমার সাহু এবং সাথী মানে। এথিলা চলিত অধিবেশনর কার্যক্রমর সূচনা। এথর আসুন জানিনেবা আগামীকালি রবিবার কার্যক্রমর সূচনা। আসন্তকালি রবিবার সকাল 6টা 5 মিনিটে শুনিপারিবে ভক্তি সঙ্গীতর কার্যক্রম বন্দনা। তেবে শ্রোতাবন্ধু, তা পূর্বরু কহি রাখুছু, কালি দিন 10টা বাজি 55 মিনিটে ভারতর মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীঙ্ক বার্তা মন কি বাতর সিধা প্রসারণ শুনিপারিবে। পরে পরে শুনিবে এহার ওড়িয়া ভাষান্তর, রিলে করে প্রসার করিবু আকাশবাণী কটক কেন্দ্রর। আসন্তকালি সকাল 6টা 5 মিনিটে বন্দনা, 6টা বাজি 35 মিনিটে শ্রী রামচরিত মানস, 7টা বাজি 10 মিনিটে আমর স্বাস্থ্য, রিলে করে প্রসার করিবু আকাশবাণী কটক কেন্দ্রর, 7টা বাজি 25 মিনিটে শিশু রাইজ, 8টা বাজি 30 মিনিটে সুগম সঙ্গীত শুণবে, 8টা বাজি 45 মিনিটে বণপাহাড়র গীতরে কিষান গীত, সকাল 9টা 12টা বাজি 30 মিনিট ও অপরাহ্ন 2টা 45 মিনিটু বিবিধ ভারতী কার্যক্রম শুণিপারে। দিন 10টায় শুণবে সিনে সঙ্গীতে হিন্দি চলচ্চিত্রর গীত। দিন 12টায় নারী মহল, এথিরে সাক্ষাৎকার রয়েছে গ্রামাঞ্চলের নারী শিক্ষিত হওয়া কেতে জরুরি। আসন্তকালি সন্ধ্যা 5টায় শুণবে ভক্তি সঙ্গীতর কার্যক্রম আরতি, 5টা বাজি 20 মিনিটে শ্রীমদ ভাগবতর 438তম ভাগ, 5টা বাজি 30 মিনিটে প্রগতি সিটি,

0: ମୁହଁରେ ଅଧିକ ଫାଇଦା, ମାତ୍ର ଗୋଟିଏ କ୍ଲିକ୍ ରେ ବଢିଆ ପସିଲା।
1: ଅଡଣ ଲିଙ୍କ୍ସ ଉପରେ କ୍ଲିକ୍ କରନ୍ତୁ ନାହିଁ। RBI କହେ,
2: ସଚେତନ ହୁଅନ୍ତୁ, ସତର୍କ ରୁହନ୍ତୁ।
3: শ্রোতাবন্ধু আপনার শুণুটি সিনে সঙ্গীত কার্যক্রম বর্তমান শুণবা পেইং গেস্ট কথাচিত্রর এই গীতটি কণ্ঠদান করছেন কিশোর কুমার এবং আশা ভোসলে।

শ্রোতা বন্ধু আপনার টিউন করছেন 102.6 এফএম এবং শুণুছেন মনছুয়া হিন্দি চলচ্চিত্র গীতর কার্যক্রম সিনে সঙ্গীত। বর্তমান শুনিবা এই লোকপ্রিয় গীতটি জুয়েল থিপ কথাচিত্রর গাইছেন লতা মঙ্গেশকর এবং মহম্মদ রফি।

শ্রোতাবন্ধু টিউন করছেন 102.6 এফএম শুণুছেন সিনে সঙ্গীত কার্যক্রম আপনার ব্যবসায়ের উন্নতি আনিবা পাই আকাশবাণীর সহযোগ নিয়ন্তু। আকাশবাণী রাউরকেলা কেন্দ্রের বিজ্ঞাপন বুকিং পাই আজি হি যোগাযোগ করন্তু এই টেলিফোন নম্বরের 7008248758 7008248758। শ্রোতাবন্ধু শুণুছেন হিন্দি চলচ্চিত্র গীতর কার্যক্রম সিনে সঙ্গীত। বর্তমান শুণবা লতা মঙ্গেশকর এবং মহম্মদ রফি গাইথিবা এই গীতটি মায়া কথাচিত্ররূপ।

শ্রোতাবন্ধু, এই গীতটি শুনিলে ৯-১১ কথাচিত্ররু কণ্ঠদান করলে কিশোর কুমার এবং আশা ভোসলে। এথিসহিত শেষ হেলা হিন্দি চলচ্চিত্র গীতর কার্যক্রম সিনে সঙ্গীত।

শ্রোতাবন্ধু, এই গজলটিরে কণ্ঠদান করলে পঙ্কজ উদাস, গীতিকার গুলরেজ। এছাড়াও আউ এক গজল শুনিবা গাইছেন পঙ্কজ উদাস এবং গীতিকার গুলরেজ।

শ্রোতাবন্ধু, এই গজলটি শুনিলে সাধনা সরগম এবং ভবদীপ কণ্ঠরে গীতিকার গুলরেজ। শেষ হল গীত ও গজল কার্যক্রম। আকাশ।

নীলাদ্রৌ কোপি কল্পদুর্ময়ঃ তনুতাধিরতে বাঞ্ছতানাম্। বিশ্ব সম্রাট মহাপ্রভু জগন্নাথঙ্কর বলদেউলরে আউ জনে ভক্ত দুই করপত্র যোড়ি ভগবান কু জনাউছি, তা না হেউছি গরুড়। কউছি হে প্রভু দুঃখী ভক্ত তো পাখে পৌঁছি গলে, তাঙ্কু তু সর্বমঙ্গল কর। যেউ প্রভু কু দর্শন কলে ত্রিতাপ বাধে না, যেউ প্রভুঙ্কর আশ্রা নেলে সে প্রভু সব কুশল করন্তি। সে হচ্ছন্তি নীলাদ্রিরে জগতর নাথ জগন্নাথ, সে মহাপ্রভু সমস্তঙ্কর মনস্কামনা পরিপূর্ণ করন্তু। বোল আনন্দে কবার শাল বেগ লেখন্তি।

তুমি ছামি মহাত্মা তুলসী ভবম কথম শত প্রিয়া বিষ্ণু দেবস্য সার্গীণ যোগারূঢ় পুরুষ মহাদেবঙ্কর তপস্যার স্থল হেউছি কৈলাস কন্দর। সে কৈলাস কন্দরে মহাদেব তপস্যারে অছন্ত। সে কৈলাস কন্দর কিভাবে শোভা পাউছি, আগ পড়ছি চোখি।

সঙ্গে সঙ্গে সে যুবাবস্থা ধারণ কলা। ব্রহ্মা কইলে হে কুমারমণি, তু যেতবে সমুদ্রর জন্ম হেলু, তোর না হব জলন্ধর। ব্রহ্মাঙ্ক পরে জলন্ধর নাম হেলা এবং জলন্ধর যুবাবস্থা হেলা। ইহা দেখি সিন্ধু দেশর যুবরাজ করিদেলে ব্রহ্মা। বরুণ রাজা কইলে এ হেউচি মোর পুয়, লক্ষ্মী যেমিতি মোর ঝিও, এ বি মোর গোটিয়ে পুয় হেলা, জলরু জাত হেলা, তা না জলন্ধর হেলা। এবে তো সে যুবক হইগলা, মু সিন্ধু দেশর রাজা করুছি, রাজা হইগলা জলন্ধর। এবং মন্ত্রী কলে শুক্রাচার্য অসুর মানঙ্কর গুরু শুক্রাচার্যঙ্কু মন্ত্রী পদরে রহিদেলে। আচ্ছা মন্ত্রী কইলে হে রাজা বরুণ, হে ব্রহ্মদেব, এ তো যুবক হইগলা, রাজা বি হেলা, তাপাই গোটে অর্ধাঙ্গিনী দরকার। ব্রহ্মা কইলে শুক্রাচার্য তুমি তো জানুছ কালনেমির গোটে ঝিও অছি, তাকু তুমি জলন্ধরকু নেইকি দেখাও, পছন্দ কলে বিবাহ করিবা। শুক্রমন্ত্রীঙ্কর সহিতরে জলন্ধর যাই কালনেমি দেশরে পৌঁছিলা। আজ্ঞা, তা না হেউছি বৃন্দাবতী। যেতেবেলে জলন্ধর যাই দেখিলে অতি সুন্দরী, রূপগুণ সম্পন্না, বিদ্যুন্মলা, যাহার না হেউছি বৃন্দাবতী। নৈষধ কাব্যরে লেখিলে কবি আজ্ঞা,

জাতির্ন সকল অন্য জাতি দইনি বিদ্যা ধরিচে দিয়ম সিয়াত সিদ্ধা নেয় যে যদি ত্রিভুবনে সিদ্ধা প্রসিদ্ধা স্তত যেতবে বৃন্দাবতী কু দেখিলে জলন্ধর ভাবিলে কন এই সম্মুখস্থ দৃশ্যমান সুন্দরী যেবে স্বর্গরমণী হয়ে থাকে তেবে গৌতম ঋষি দ্বারা অভিশপ্ত ইন্দ্রঙ্কর সহস্র নয়ন সিদ্ধি লাভ করেছে, কারণ ইন্দ্র প্রত্যহ সহস্র নয়ন দ্বারা ইয়া দর্শন করে নয়নরে তৃপ্তি সাধনা করুবে। নচেত যেবে নাগিকন্যা হইথায়, পাতাপুরর নাগিকন্যা হইথায়, তেবে এর মুখচন্দ্র উদয় হওয়া সম্পূর্ণ অসম্ভব। মাত্র এই রমণীর মুখস্থিত চন্দ্র আলোকরে নাগকূল অন্ধকার বিনাশরে শান্তি লাভ করুবে। যদি এ কন্যা গন্ধর্ব বাড়া হইথায়, তেবে বিদ্যাধর কূল সমস্ত শ্রেষ্ঠত্ব লাভ করিব। পুনি এ যেবে সিন্ধাঙ্গনা, তেবে সিদ্ধিকূলর বর্তমান এ অপরূপ সৌন্দর্য শালিনী রমণীকে লাভ করি ত্রিপুরা এ সিদ্ধিকূলর মর্যাদা কু অক্ষুণ্ণ রাখি পারিছি। লাবণ্যবতী কাব্যরে কবি সম্রাট উপেন্দ্র ভঞ্জ লেখিলে, সমস্ত যৌবন লাবণ্য তনুরে